করুন আর পেয়ে সত্যিসু খে তৈরাইসু কর কয়ঙ্কি করুন আর পেই হে অনিত কৌচম কৌন হুতন নিত আরে শোক স্মোচি কি কুনে পারো কুনে অনেকে করুন রূপে শিশাক্তরে সৌ কমই চিরে সৌ এ কর খরু রমক নে হে ইরে সু আই নেই হে সে মোর বড়।